0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ
1: আসমা কই তো আমরা সারপ্রাইজ
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি
3: থ্যাংক ইউ বেবি জুম
2: বাই
0: বাই এন্ড দ্য রেট আপ পুরা
4: हिजोसम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट
5: केही त गडबड छ म पत्ता लाउँछु

আমরাই বিরাট চকুশি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন দুকেই তো পাইন চাতানিয়াও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনুকা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুম সুকেই স্যাং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাওনে সুবিধা পিনি ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও আমার মনে আগে ডাকে আর তাল নো বেতাল মহিদের ফির দুকা পাইলা ঝুসে আর এই ফোন নম্বর 021545787 98425541 সব হয় আর গুড ভেরি গুড ভেরি গুড।